বিশাল রং রিয়াং এ নিয়ানিকো দাকাহা আর মাইরং খুদাকি চিও আমং রং নি রুরোঙানিকো চাম্পিং না মাতগেন ওরং খো আমসানদিয়াংহা ইয়ারং খো পোরাই নিয়ানিচি আর আমসানদিয়ানিচি নামে দাকি চানচিয়ে ন্যাশনাল ডিজাস্টার মেডি মিটিগেশন ফান্ড নি নঙাও জানাপ না গতা মানগেন আর মুখাংচি না মেঘালয় আদক না মন্দাকপা অবস্থাও নি নালজোকানিকো অনগেন নি অফিসিয়াল রং আগানাঙা জেন্ডে হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গতালগপা আর নাম্বাতা অফিসিয়াল ওয়েবসাইট খো বুকতাহা ইয়া গতালগপা ওয়েবসাইট চিন অনলাইন গতা খাম খানা নাঙানি রংখো নাম্বাতে আর আলথুবাতে খাম রংখো খানা মানগনক নে বুকতাহা আর মন্দির রং না নিংরাই কাউন্সিল নি গতা খবর রংখো অনলাইন গতান মানসুগনক আর ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার ইয়া গতালগপা ওয়েবসাইট খো বুকতাহা আর ইয়াকো চিফ এক্সিকিউটিভ মেম্বার সিএম থম্বর সিওয়াত এক্সিকিউটিভ কমিটি দল রানি অপোজিশন এমডিসিএস আর কাউন্সিল অফিসিয়াল রংনি দংফানিও ওপ্রাকাঙাহা জে এইচ এ ডি সি নি গচ্ছাম ওয়েবসাইট বুসি চিব্রি না উমফলে খাম খাজাহা আর নে সিওয়াত আগানাহা উখো নামদাবাতনা গতা ইয়া গতালগপা ওয়েবসাইট খো বুকতাহা আর ইয়ান মন্দির রংনা আলথুবাতে আর নিংরাবাতে দাকছাকানিকো অনগেন নে উইয়াতাহা ইয়ান আকাশবাণী শিলং।